শত এফএম ব্যান্ড 91.2 মেগা হার্টস পর রেডি গুঞ্জন ধর্মশালা তো এ সব ইয়ে টিউন করো আর এই কার্যক্রম ইন্দি আপনি গপ্পা গান সো চল রি হেন তা বহুত বহুত স্বাগত হে হার্দিক অভিনন্দন হ্যাঁ সবই হুনে আড়ে রা সবই শ্রোতাগণ রা আইয়ে শ্রোত কার্যক্রম যো আগু থোড়া লেগেরে চলতে না আগুন থোড়া করে বড়ান্দে হিন আর শ্রোতাগণ নাস হোগে কানেক্টেড ইন যেমন জনাব उस दिन कौन बंदन नमस्ते जी।

শত এফএম ব্যান্ড 91.2 MHz পর রেডি গুঞ্জন ধর্মশালা তো সবই টিউন কর আর সচিন কাপুর আবে লে লেন তো সুধ ইজাজত কজু কি সময় বুঝে গো তুসু সবই জো টাটা বাই বাই বলনে রা শত ছিয়া থাও আটা ফিরি মূল দেন ওয়াপিস তুসু হোগি আর হামে বলনা চা নওয়াজ দে রে মুস্করেন দে রে মা বাপ রো মা বাপ জো খুশ রাখা তন্দুরুস্ত রাখা আপনি সেহত রা খেয়াল রাখা আর পর্যাবরণ জো সাফ সুথরা রাখা।